কবেও বানাবো শাশা হাইতে রিয়া ছোনা নে পাম্পো মোরন ভরো বেলা কাম পরে খামা কি ওয়া পাকি কপল আনে লুন হোগে না লেকে ন কাই চাবেন সারি বিনি লুছে বাবা বম্মা সারি মোশানা ওয়ালে বানেন